বিয়লি 5:10 যুবক যুবতীর উদ্দেশ্যে প্রচারিত অনুষ্ঠান যুববাণীর আছে মনোরঞ্জন শিক্ষণ প্রশিক্ষণ সংস্থান দিব্যজ্যোতি কলিতার কথিকা রাভার আভা দৃষ্টি ডেকার কণ্ঠর বরগীত যুব সাহিত্য শিতানত শাশ্বতী সভাপণ্ডিতর কবিতা আর সৃঞ্জনা শর্মার গল্প প্রযোজনা অশ্বিনী কুমার ফুকনের লগতে আছে যুব আবৃত্তির অনুষ্ঠান। নিশা 8:30 ভজনের অনুষ্ঠান, 9:30 খোখো খোখিকার প্রিয় গীতর অনুষ্ঠান রামধেনু, 10:00 শাস্ত্রীয় সংগীত অনুষ্ঠান পণ্ডিত রাজেন্দ্র প্রসন্নর বাহিবাদন রাগ ইয়মন, 8:00 মহাবাহু যোগে প্রচার হবলগীয়া দুটিমান অনুষ্ঠানের বিষয়ে জানাব লৈছো। নিশা 8:02 পরিয়াল কল্যাণ অনুষ্ঠানত পেলুজনিত রোগৰ প্রতিরোধ আর নিরাময় এই সম্পর্কে ডাক্তার মৌসুমী কৃষ্ণাতীয়র সৈতে হওয়া সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা সীমান্ত বার্মার। 6:10 কৃষিজগত অনুষ্ঠানত আলোচনার বিষয় উদ্যান শস্যর জড়িয়ে মহিলার স্বনিয়োজনের সম্ভাবনা। আলোচনাটিত অংশ লব ডক্টর নাসিমা ফারহানা আলী আর ডক্টর অমৃতা খাউন্ডে, আর ধরব ভাস্কর জ্যোতি আচার্য, প্রযোজনা উৎপল বরার। পুৱা 7:30 মূল সংগীত যাত্রা অনুষ্ঠানত স্নেহলতা দাসর সৈতে হওয়া সাক্ষাৎকারের চতুর্থ খণ্ড, সাক্ষাৎ গ্রহণ অশোক ভট্টাচার্যর। 10:00 হাতে বাতে সুরর আবেগ, প্রযোজনা কার্তিক সূত্রধারর। শ্রোতাসকল, এয়া আছিল আজি আমার পরবর্তী সময় প্রচার হবলগীয়া অনুষ্ঠানসূচী সম্পর্কে এক আগতীয়া রেঙনি। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ। এতিয়া শুনক প্ৰীতি দাস গুহাৰ কণ্ঠত এটি ভজন।

কুরবানী সিনেমার এবারের গীতি শিল্পী আশা ভোসলে আর মোহাম্মদ রফি, গীতিকার ইন্দিবার আর সঙ্গীত কল্যাণজী আনন্দজির।

শর্মাক নেতা হিসাবে বাছনি করার পাছত তেও কালি মিত্রজোটর নেতাসকলের সঙ্গে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যর ওসর আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানায়। ডক্টর শর্মায় লোকভবনত রাজ্যপালগী সাক্ষাৎ করে নবনির্বাচিত 102গী বিধায়কর স্বাক্ষর সম্বলিত প্রস্তাব দাখিল করে। ডক্টর শর্মার সঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষক জে পি নাড্ডা আর নায়াব সিং সাইনিও উপস্থিত থাকে। সাংবাদিকর সঙ্গে হওয়া কথা বতরাত শ্রীনাড্ডায় কয় যে নির্বাচনের ফলাফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক নীতির প্রতি জনসাধারণের সমর্থনকে প্রতিফলিত করলে কেন্দ্রের জনকল্যাণমূলক আঁচনিসমূহ সফলভাবে রূপায়ণ করার হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রশংসা করে। রাজ্য নতুন মন্ত্রীসভায় কাইলৈ শপথ গ্রহণ করব। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর নতুন মন্ত্রী পরিষদের সদস্যসকলক পদ তথা গোপনীয়তার শপথ বাক্য পাঠ করব। গুৱাহাটীৰ খানাপাৰাৰ পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলপথাৰত হবলগীয়া শপতগ্ৰহণ অনুষ্ঠানত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থকাৰ লগতে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ, বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি নীতিন নবীনকে ধৰি কেইবাগৰাকীও কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা এনডিএ শাসিত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী উপ মুখ্যমন্ত্ৰীসকলৰ লগতে বিজেপিৰ কেইবাগৰাকীও জ্যেষ্ঠ নেতা উপস্থিত থাকিব বুলি ৰাজ্যিক বিজেপিৰ সূত্ৰই প্ৰকাশ কৰিছে। উল্লেখযোগ্য যে রাজ্যখনের শেহতীয়া বিধানসভা নির্বাচনত এনডিএ মিত্রজোটে 126খন আসনের ভিতর 102খন আসনতে জয়লাভ করেছে। ইয়ার ভিতর বিজেপিয়ে 82খন আসন লাভ করার বিপরীতে গণ পরিষদ আর বিপিএফে 10খনকৈ আসন লাভ করে। 2016 চনত তেতিয়া মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের অধীনত বিজেপি সরকার প্রথমবারের শাসনলৈ অহার পাছত এইবার তৃতীয়বারলৈ এনডিএ পুনের সরকার গঠন করব। 2021 চনত মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হব দ্বিতীয়বারের একরাহে মুখ্যমন্ত্রী হওয়া প্রথমগী অকংগ্রেজী নেতা। গুজরাটের সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের 75 সংখ্যক বার্ষিকীর সঙ্গে সংগতি রাখে আয়োজন করা সোমনাথ অমৃত পর্ব 2026 শীর্ষক অনুষ্ঠানত আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে অংশগ্রহণ করব। প্রধানমন্ত্রী প্রভু সোমনাথক পূজা অর্চনা করার ধর্মীয় রীতি নীতিরে কুম্ভ অভিষেক করব। ইয়ার পাছত রাজহুয়া সভাত ভাষণ দিব। প্রধানমন্ত্রীর আগমনের পরিপ্রেক্ষিত একটা রোড শোর আয়োজন করা হয়েছে। এই রোড শোত রাজ্যখনের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটিল আর উপ মুখ্যমন্ত্রী হর্ষ সাংভিয়ে অংশ লব। উল্লেখযোগ্য যে যা শুক্রবারের অনুষ্ঠিত সোমনাথ অমৃত পর্ব কার্যসূচীত সোমনাথ মন্দিরের ঐতিহাসিক গুরুত্বের প্রতি আলোকপাত করা হয়েছে। কার্যসূচীর সঙ্গে সংগতি রাখি আজ ভারতীয় বায়ুসেনার সূর্য কিরণ এরোবেটিক দলে এয়ার শোর প্রদর্শন করব। প্রধানমন্ত্রী মোদীয়ে ইয়ার পাছত বদোদরালে যাব আর তাত 1000 লড়া আর 1000 ছালী থাকিব পড়া সর্দারধাম হোস্টেল উদ্বোধন করব। নবীকরণযোগ্য শক্তির সংস্থাপিত ক্ষমতার দিকের পৰা ভারতে বিশ্ব তৃতীয় স্থান দখল করেছে। নতুন আর নবীকরণযোগ্য শক্তি মন্ত্রালয়ের শেহতীয়া তথ্য অনুসর দেশের মুঠ শক্তি উৎপাদনের 50% অধিক বর্তমান অজীবাশ্ম ইন্ধনের পর সংগৃহীত আর ইয়ার পরিমাণ 262.7 গিগাওয়াট। তথ্য অনুসর সৌর মডিউলের উৎপাদন ক্ষমতা বিগত বর্ষের 38 গিগাওয়াটের 74 গিগাওয়াটলে বৃদ্ধি পাইছে। একদরে সোলার সেলের উৎপাদন ক্ষমতা 9 গিগাওয়াটের 25 গিগাওয়াটলে বৃদ্ধি পাইছে। শক্তিখণ্ডত বহিরাষ্ট্রের নির্ভরশীলতা হ্রাস করা এটা ভারতের মূল লক্ষ্য হিসাবে পরিগণিত হওয়া বলে এক শেহতীয়া প্রতিবেদনত উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কালি হায়দরাবাদত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আর তেওঁর পরিয়ালের সদস্যসকলক হায়দরাবাদস্থিত বাসগৃহ সাক্ষাৎ করে। এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কালত দুয়োগৰাকী নেতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ক লৈ মত বিনিময় করে। সামাজিক মাধ্যম এক্স যোগে প্রধানমন্ত্রী শ্রীমোদীয়ে এই সাক্ষাৎক অতি উষ্ম বলে অভিহিত করার বিভিন্ন বিষয়ক লৈ বিশদ আলোচনা হওয়ার কথাও উল্লেখ করে। পশ্চিম এশিয়াত চলি থকা দীর্ঘদিনীয়া সংঘাতের অন্ত পেলাবলৈ চলোৱা শান্তি প্রক্রিয়ার মাজতে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে ইরানের শেহতীয়া প্রস্তাবক সম্পূর্ণ অগ্রাহ্য করেছে। রাষ্ট্রপতি ট্রাম্পে সামাজিক মাধ্যমত উল্লেখ করা মতে ইরানের প্রতিনিধিয়ে প্রেরণ করা এই সঁহারি কোনো কারণতেই গ্রহণযোগ্য নহয়। উল্লেখযোগ্য যে ইরানে পাকিস্তানের মধ্যস্থতাত আমেরিকার শান্তি প্রস্তাবর উত্তর প্রেরণ করেছিল। ইরানের সংবাদ সংস্থা ISNA প্রকাশ করা অনুসর তেহরানে প্রস্তাবত মূলত সামরিক সংঘাতের অন্ত পেলোৱা আর বিশ্বের তেল সরবরাহর অন্যতম কেন্দ্র হরমুজ প্রণালীত সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার দিকটত গুরুত্ব দিছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানে স্পষ্ট করেছে যে পশ্চিমীয়া দেশের সঙ্গে আলোচনাত বহার অর্থ এইটো নহয় যে আত্মসমর্পণ করেছে।
ইপিনে ইরানৰ সহাৰি লাভ কৰাৰ পাছতে কালি নিশা ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানাহুৱে

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

আশা ভোসলে আর মোহাম্মদ রফির কণ্ঠত এই সুমধুর গীতটি শুনিলে। প্রিয় শ্রোতা, ইমান পরে মনোরঞ্জন শুনিলে। এবার আগবাইছো নিয়োগ প্রত্যাশী যুবক যুবতীর উদ্দেশ্যে প্রচারিত অনুষ্ঠান শিক্ষণ প্রশিক্ষণ সংস্থান। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াত খালি হওয়া 1865টা এপ্রেন্টিস পদর আবেদন বিচরা হয়েছে। প্রার্থীর পদর সংখ্যা 29, প্রার্থী স্নাতক হব লাগিব, বয়স 20 বছরৰ পৰা 28 বছৰৰ ভিতৰত হব লাগিব। প্রশিক্ষণৰ কালচোৱাত গাঁও অঞ্চলৰ শাখাত মাহে 15,000 টকাকৈ, নগৰ অঞ্চলৰ শাখাত মাহে 18,000 টকাকৈ আৰু মহানগৰ অঞ্চলৰ শাখাত মাহে 20,000 টকাকৈ জলপানি দিয়া হব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে প্ৰাৰ্থীয়ে ইউনিয়ন বেংক অফ ইণ্ডিয়াৰ ৱেবছাইট চাব পাৰে। আবেদনৰ শেষ তাৰিখ 19 মে'। পুনৰবাৰ কৈছো, বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে প্ৰাৰ্থীয়ে ইউনিয়ন বেংক অফ ইণ্ডিয়াৰ ৱেবছাইট চাব পাৰে। আবেদনৰ শেষ তাৰিখ 19 মে'। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াত খালি হওয়া 60টা পদর আবেদন বিচরা হয়েছে। অফিসার ইন গ্রেড বি ডি আর জেনেরেল 40টা পদ, প্রার্থী কমেও স্নাতক হব লাগিব, অফিসার ইন গ্রেড বি ডি আর ডিইপিআর 10টা পদ, প্রার্থী ইকোনমিক্স ফাইন্যান্স অথবা ইয়ার লগত জড়িত যিকোনো বিষয়ত এম এ বা এম এস সি হব লাগিব, অফিসার ইন গ্রেড বি ডি আর ডিএসআইএম 10টা পদ, প্রার্থী স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স ইকোনোমেট্রিক্স বা ইনফরমেশনস বিষয়ত মাস্টার ডিগ্রি থকা হব লাগিব। পদসমূহৰ দরমহার নিরিখ মাহে 78,450 টকাৰ পৰা 141,600 টকালৈ, লগত অন্যান্য বানচ থাকিব। বয়স 21 বছৰৰ পৰা 30 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে প্ৰাৰ্থীয়ে rbi.org.in এই ৱেবছাইট চাব পাৰে। আবেদনৰ শেষ তাৰিখ 20 মে'। পুনৰবাৰ কৈছো, বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে প্ৰাৰ্থীয়ে rbi.org.in এই ৱেবছাইট চাব পাৰে। আবেদনৰ শেষ তাৰিখ 20 মে'। কর্মচারী চয়ন আয়োগে 731টা স্টেনোগ্রাফার গ্রেড সি আর গ্রেড ডি পদর আবেদন বিচাৰিছে। প্রার্থী উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়া হব লাগিব। প্রার্থীর বয়স গ্রেড সি পদর ক্ষেত্র 18 বছৰৰ পৰা 30 বছৰৰ ভিতৰত হব লাগিব আৰু গ্রেড ডি পদর ক্ষেত্র 18 বছৰৰ পৰা 27 বছৰৰ ভিতৰত হব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে প্রার্থীয়ে sscc.gov.in এই ওয়েবসাইট চাব পাৰে। আবেদনৰ শেষ তাৰিখ 15 মে'। পুনৰবাৰ কৈছো, বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে প্ৰাৰ্থীয়ে sscc.gov.in এই ৱেবছাইট চাব পাৰে। আবেদনৰ শেষ তাৰিখ 15 মে'। এয়াই শিক্ষণ প্ৰশিক্ষণ সংস্থান।